0: বাংলাদেশ এফএম 93.2 মেগাহার্জ।
1: ছিটো ছিটো ছিটো ছিটো ছিটো ছিটো পুরী সঙ্গে।